0: দি এখন নাটক করেছিলাম, আর সেই নাটকখন ইমান চিঠি পত্রও আসছিল লুৎফুর রহমান স্যারে, তো এস ডি লুৎফুর রহমান স্যার, হে ৰিদাস আপনি কি নাটক করলে হে এইখান ইমান চিঠি আহে, মো কই দিছো আজি যে আর এইখান নাটকের আমি কোনো চিঠি পত্র নিদো, মানে মানে ভাগরি গেছো। তারপর আক লুৎফুর রহমান মোর পিছে পিছে ইয়ালে আহিলে, আক মোক ইয়াত কৈছে হে ৰিদাস এই নাটকখন আপনি ইয়াত বজাইছেন নাই, মো বোলো নাই, এটাই আনক, এটাই পঠিয়ে দিবলে কক শকুন্তলাক, আর শকুন্তলা হল লাইব্রেরিয়ান তার দেই।
1: বহুত দীঘলীয়া আপনার আকাশবাণীত আপনার যে জীবন অভিজ্ঞতা সেটা বহুত দীঘলীয়া। তারপর কিন্তু এই আকাশবাণী গুয়াহাটী কেন্দ্রত আপনি আহি তেনেকে ডিফু গল, তারপর ইয়ালে আহিল, মাজতে আপনি হাফলংতো গৈছিল, হাফলংত কেতিয়া গৈছিল?
0: হাফলংত মই গলো, মই 99 চনত গলো, 18 জানুয়ারি 99 মই হাফলং স্টেশনত জয়েন করিলো এস ডি হিসাবে।
1: হয়,
0: এস ডি হিসাবে জয়েন করল।
1: আচ্ছা, সেইখানে সময়তে আপনি আপনি হেরি লো যা নাই আমার যে প্রশাসনিক অফিস ইয়াতে, মানে উত্তর পূর্বাঞ্চলের যে আমার উপসঞ্চালক প্রধানের যে অফিস ইয়াতে, আপনি সেই কার্যালয় পিছলে আহিছে, কিন্তু তার আগর কথা এইখানে নয় জানো?
0: এই হাফলং তো আগর,
1: কিন্তু মাজতে একটা সময় আপনি ডুয়েল চার্জত যে আসে,
0: নাই ডুয়েল চার্জ মানে 91 মই কি 99
1: হয়
0: এই 13 চনলৈকে মই ডিডিজি অফিসতে আসিলো, দুইটাতে। তার মানে ইয়াতো বড় সেইটো একটা আমোদজনক কথা, মই হাফলংত থাকিলো তো
1: নহয়, আমি সেইটো অধ্যায় ইয়ার পিছৰ খণ্ডত আনিম আপোনার, তার সেইটো এটা দীঘলীয়া অধ্যায়। কিন্তু আপনি হাফলংলৈ 1999 চনত গল,
0: 99 চনৰ জানুয়ারী মাহত মই জয়েন করলাম,
1: আপনি 99 চনত জানুয়ারী মাহত গল, সেইটো এটা নিশ্চয় খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল হাফলংত। আমি হাফলংৰ সৌন্দর্যের কথা আর হাফলংত আপনার অভিজ্ঞতার কথা ইয়ার পিছৰ খণ্ডত পাতিম, তাতে আমি আপনার আমার যে আঞ্চলিক প্রশাসনিক কার্যালয় তাত আপনার অভিজ্ঞতা সেইখানে পাতিম। কিন্তু আজি আমার এই পঞ্চম খণ্ড এইখানে শেষ করবর হয়েছে, আমি গীত এটিতে সামরিব লাগবে, গতি আপনার আরো এটি গীতর প্রস্তাব লব খুঁজছো।
0: গীত ইয়াত এটা মই খুব ভাল পোৱা গীত আছিলে, দিল এক মন্দির ছবির রুক যা রাত ঠেহর যা রে চন্দা, এই গীত শুনিলে সচাই মানে কি লিখিছে আর সুর করেছে সচা কথা, মানে এজন পেশেন্টর তেখেতক কাইলে অপারেশন করব, অপারেশন করলে ঢুকাব, গতি ঘৈণীয়েকে রাতে জোনটুলে চাই চাই গাইছে রুক যা রাত ঠেহের যা রে চন্দা, সেই রাতেপা আর নহব আর কেতিয়াও, কেতিয়াও যাতে নহয় রাতেপা, এই সেই কারণে মই বড় অন্তরত লাগা গান।
1: আমি এই গীতটি শুনেছো আর এই গীতটি আজির এই খণ্ডটি সামরিছো, আপনাকে নমস্কার।
0: নমস্কার।

0: হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরী অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। ফোন নম্বরটি 9957568450।
1: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰৰ শিল্পী ৰাজশ্ৰী বৰদলৈ, গীতিকাৰ কেশৱ মহন্ত, প্ৰযোজনা জয়ন্ত দাসৰ।

শ্রোতা পুনের স্বাগত জানাইছো আপনার আমার আজির প্রভাতী তরঙ্গর এটি বিশেষ খণ্ড। আমি বিষয় লই আনিছো আপনার থালর খাদ্য বস্তু নিরাপদ নে জানো আহক। আর আমার স্টুডিওর উপস্থিত আছে অনুপম গগৈ, খাদ্য বিশ্লেষক। পুনর্বার আপনার ওসলে আহিছো আর আমি কথা পাতিব খুঁজছো এই সংক্রান্ত। আর ধর খাদ্য এই সুরক্ষার ক্ষেত্রে এখন আইনও আছে, যখন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006 বলে কয়। গতি এইখানের তত্ত্বাবধানতে গোটেই ভারতবর্ষতে কামবিল চলি থাকে।

0: ভেটাপাড়া গুৱাহাটী।
1: শ্রোতাসকলে লোকগীত শুনিছে মহসেন আলীৰ কণ্ঠত।

শ্রোতায় গীতালী অনুষ্ঠানটি শুনে আছে। অনুষ্ঠানত এইবার শুনাবলে লৈছো লতা মঙ্গেশকরের কণ্ঠত সফর বুলছবির এই গীতটি।

0: আহা নাওত উঠা, আমি নাও সাজু করে থৈছো, গুড়িয়াল গুড়িয়াল নাও মেলি দিয়া। মহাভাগবত বৈষ্ণব ধর্ম প্রচারত রজা প্রজায় বাধার সৃষ্টি করিব, কিন্তু আমার এই যাত্রা অবিরত যাত্রা, সেই কথা কারো অবগত হওয়া নাই।
1: দেশত আসলতে সুশাসন নাই, নিরক্ষর আর মূর্খর নিয়মে বিরাজ করেছে, আমি দেশ এড়ি যাবই লাগিব।
0: হেরা মাধব, ভাবিছিল বরদুয়াত যে নামঘর প্রতিষ্ঠা করিল, সেইদরে দেশের প্রায় সকল ঠাইতে নামঘর সজাই নাম ধর্ম প্রচার করি, জাত কুল বিনাশী রাইজক একগুট করে সমাজের অপয়া অমঙ্গল দূর করে সমাজ সংস্কার করি। কিন্তু
1: কিন্তু অবিবেচক এসামে সৎকর্মত বাধা দিবই, বর্তমান আমি ভাতিলৈ গৈ কোনো বেলেগ ঠাইত আশ্রয় লব লাগিব।
0: যি উত্তম ভাবা তাকেই করা, মই সন্মতি প্রদান করিলোঁ।

এ গাভরু সোৱালি, ওই গাভরু সোৱালি, ওই নুজুকাবি দেখা হত, ওই সরিয়ায় ফালি বগাল সাহাবি, ওই সোৱালি ওই সরিয়ায় ফালি বগাল, ওই বিহু।